0: আজকে যে আন্তর্জাতিক যোগা দিবস যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না। কারণ আমাদের অজানা, আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে, কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 257,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে উঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, ইতিহাস আমরা জানি, আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026 আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি।
1: That was the Honourable Chief Minister of West Bengal, Sri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every yoga enthusiast, and we can see that the Honourable Minister for Municipal Affairs, Srimati Agnimitra Paul of the Government of West Bengal, is also among the lakhs of yoga enthusiasts who have assembled at the iconic Red Road. And the Honorable Chief Minister of West Bengal mentioned that more than 257,000 registrations have taken place for today's main ceremony here at the Red Road, and more than 1 crore yoga enthusiasts will join, especially in the state of West Bengal, from Darjeeling to Digha and from Kuchbihar to Kagdweep. And now we can see that the Honorable Prime Minister Sri Narendra Modi is walking towards the dais where he will be performing the asanas and leading the nation today in performing yoga. And as we know that yoga for healthy aging is the theme of
2: Rajpal Sri R.N. Ravi ji, Urjavan Mukhyamantri Shubhendu Adhikari ji, केंद्र में मेरे सहयोगी प्रताप राव जाधव जी, अन्य सभी महानुभाव, यहां कोलकाता में

0: আজ অনুষ্ঠিত হব নিট ইউজি পুনঃ প্রবেশিকা পরীক্ষা এবং তিন সিরিজ বিশিষ্ট ক্রিকেট ফাইনাল আজ অনুষ্ঠিত হব ভারত এ ও শ্রীলঙ্কা এ দল মধ্যে ম্যাচ। সংবাদ শেষ হল।
1: প্রথমে আঞ্চলিক সংবাদ, পরে পরে শুনিলে ওড়িয়ার সংবাদ। আকাশবাণী বারিপদা। বর্তমান শুনন্তু হ্যালো বারিপদা কার্যক্রমর অবশিষ্টাংশ।
2: হ্যালো,
3: আজ্ঞা নমস্কার।
2: নমস্কার
3: আজ্ঞা, বরগড় স্বর্ণপ্রভা কৌছি।
2: স্বর্ণপ্রভা ভৌণী, বহুত দিন পরে আপনার মনে পড়লা আমার কথা।
3: আজ্ঞা মনে তো পড়ুছি।
2: কেমিতি আছেন স্বর্ণপ্রভা ভৌণী?
3: আজ্ঞা ভালো আছি আজ্ঞা, সেমিতি ভালো আছি। আউ মেঘটা টিকে সেমিতি পড়ুছি, পবন পুনা দৌছি, বর্ষা হবে কি কোন নিয়ে সে জানি। আজ্ঞা
2: আপনার পছন্দর গীত কোন কুহন্তু?
3: আজি গীত শুনবা আজ্ঞা, স্বপ্ন সাগর ওড়িয়া চলচ্চিত্র স্বপ্ন সাগর গীত শুনবা। বহুত দিনর মো সে গীত শুন কও নাই, কম সেটা সব ভাল গীত আছে। ছোটা হলা আজ্ঞা, বাটুই খাই যাও চাই আমাকে ভরি রহি বহি
2: উৎসর্গ করিয়া চাহতে।
3: আজ্ঞা এই গীত করিবা উৎসব আপনার অছন্তি রবীন্দ্র মেহর, মুরলি মেহর, সুবল কুমার সাহু, চৈতন্য পটেল, রাধাকান্ত ভোই, আউ তাপরে আমার জয়পুর পঙ্কজ মিশ্র, জগৎসিংহপুর মোনা পণ্ডা, আজ্ঞা শ্রোতা অনেক সমস্ত আজ্ঞা, আম বারিপদার বি সব শ্রোতা ভাই মানুষ এই গীতটা ডেডিকেট করিবা।
2: ঠিক আছে, তবে আপনার পছন্দর গীত আমি শুনাউছু। ধন্যবাদ।
3: ধন্যবাদ আজ্ঞা, নমস্কার।
2: নমস্কার।

712 ও ধন্দামূলক শিক্ষায় 10684টি আসন রয়েছে। পাণিপাগ রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকবে, কালবৈশাখী প্রভাবে বিভিন্ন স্থানে বর্ষা হয়ে যাই। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা অনুযায়ী আসন্তা চারিদিন পর্যন্ত বর্ষা লাগি রহিব। এথিপাই বিভিন্ন জেলাকু সতর্ক সূচনা জারি করা যাইছি। অপরপক্ষে বর্ষার প্রভাবে রাজ্যের তাপমাত্রা হ্রাস পাইছি। মুখ্য সংবাদ পুনিথারে। কলকাতার রেড রোড ঠারু আন্তর্জাতিক যোগ দিবস পালনর নেতৃত্ব নেলে প্রধানমন্ত্রী, কহিলে যোগ হেউছি মানবীয় চেতনার সশক্ত অভিব্যক্তি। গজপতি, মালকানগিরি ও রায়গড়া জেলায় আয়ুর্বেদিক মেডিকাল কলেজ প্রতিষ্ঠা পাই রাজ্য সরকারঙ্ক নিষ্পত্তি। রায়গড়া ভিড় হিংসা মামলাকু রেড ফ্ল্যাগ অন্তর্ভুক্ত করিবা পাই নির্দেশ দেলে পুলিশ মহানির্দেশক। এবং আজ অনুষ্ঠিত হেউছি এনটিএ পরিচালিত নিট ইউজি পুনঃ প্রবেশিকা পরীক্ষা। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি। পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে সন্ধ্যা 6:45।

0: পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত যেঠে সব রকম সুবিধা মিলুচি
1: কেঠে মিলুচি হেতে সুবিধা
2: জানি ন কিহো বাড়ি পদার অতি পরিচিত দোকান পড়া
3: ঠিকনা হউচি মেসস বাবুলাল অগরওয়ালা মেইন ট্রাফিক স্কয়ার তিনিকুনিয়া ছক বাড়ি পদা
1: তাহলে যিবা না কি কহুছ
2: চলো
4: ৯৪৩৭১১২৪৫৯
1: हां भाई कह रहे चल लो
0: खोरा पानी पवन सबुर समाधान करते हो
1: ओहो माने कथा ने के फिटे के को हो
0: माने सिनी और उषा कंपनी रो इलेक्ट्रिक फैन उषा रो सिलाई मशीन टुलु उषा कमेंट ग्रिप्स होंडा कंपनी रो पंप सेट जेट समरसिबल मोनोब्लॉक आउ होंडा कंपनी रो जनरेटर पंप सेट पावर विडर घासकोटा यंत्र पेट्रोल डीजल केरोसिन पंप सेट रे 10,000 पर्यंत एवं होंडा पावर विडर रे 30,000 पर्यंत सरकारी रियायती सहित जेठे सब रकम सुविधा मिलुची
1: केठे मिलुची होते सुविधा
2: जानिनो कि বারিপদার অতি পরিচিত দোকান পড়া
3: ঠিকনা হচ্ছে মেসস বাবুলাল অগরওয়ালা মেইন ট্রাফিক স্কয়ার তিনিকুনিয়া ছক বারিপদা
1: তাহলে যিবা না কি কহুছ
2: চলো
5: আকাশবাণী বারিপদা প্রচার করছ কার্যক্রম চাষবাস চিঠিপত্রর উত্তর ডায়াল আউট কার্যক্রম আমাকে কুহন্তু প্রযোজনা নাগভূষণ মাঝি উপস্থাপনায় অছন্তি শুভেন্দু কুমার বেহেরা প্রদ্যুম্ন কুমার মহাপাত্র এবং সত্যানন্দ সেচপড়া।

0: যে এই সপ্তাহ ভিতরে সারা ওড়িশার মৌসুমী জলবায়ু পৌঁছিব এবং বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।
1: হম, গতথর যেমতি আমার পশ্চিম আড়ক মুহেছিল মৌসুমী, এবর্ষ না, কিন্তু কথা হচ্ছে যে আকাশের যে মেঘমেলা দেখা যায় পূর্বানুমান যা হচ্ছে যে আকাশের সেমতি মেঘমেলা না, দরকার পড়লে সেই লঘুচাপ জনিত বর্ষা বা যে পানিপাগর পরিবর্তন যে বর্ষা হওয়ার কথা সেই বর্ষা যদি হব হব সে পুনি লেট্রে হব, তেমন এবর্ষ বি চাষী ভাই মানুষ সেই পুরোনা কথা যে পুরোনা মানে গত দশন্ধি ধরিকি যে করুচন্তি কাম লেট্রে করিবে তলি প্রস্তুত তারপরে লগালগি করিবে সেটা উপরে যিবে,
0: তেনু আমার চাষী ভাই মানে সেমতি অনিয়মিত পানিপাগ কু দেখিকি সেমানে প্রস্তুতি রইবে এবং বিশেষত ধানরে বেশি কিছু অসুবিধা হুয়ে নি এইতি পাই যে পরে পরে বর্ষা হলে মধ্যে ধান ফসলরে যে অধিকা জল হয়ে গেলে নষ্ট হয়ে যাব কি কম পানি হয়ে গলা নিহাতি মরুড়ি পরিস্থিতি নহলে ধান গাছ কিছু ক্ষতি হবনি সেটা গোটে কথা, কিন্তু অন্য ফসল সব অনধান ফসল যেটা কি অল্প পানিরে বি হুয়ে নিপাণিয়া কইতে গলে আউ যেহেতু খরিফরে আমি করুছে তেনু টিকে উচা জমি দেখিকি আমি যেগুলা করিথিবা বিভিন্ন প্রকার ডালি জাতীয় ফসল হোক বা বাদাম হোক বা মকা হোক ইত্যাদি ফসল পাই আমি টিকে প্রস্তুত রহিবা দরকার এবং জলবায়ু কু পানিপাগ কু লক্ষ্য রাখিকি কাম করিবা দরকার।
1: হুম, কথা হচ্ছে ঠিক কইলো যে পরিবর্তিত জলবায়ু পাই কিন্তু চাষী ভাই মানে দায়ী নুহে, দায়ী হচ্ছে সমগ্র সমাজ এবং আমার যদি ভারতীয় যে থিলা বিশাল ভূখণ্ড সে বিশাল ভূখণ্ডর ভৌগোলিক পরিস্থিতি পরিবর্তন করিবার মানুষ কেবল দায়ী এবং যে মানুষ মানে কি আমার মানে কোন নির্দিষ্ট নীতি নির্ধারণ করতে এবং জঙ্গল পাখু পরিবেশ পাখু আরম্ভ করে সমস্ত সব কথা বুঝতি সেই মানক পাই প্রকৃতরে পরিবর্তন হচ্ছে, কিন্তু এবে বি দেখো মানুষ বুঝি পারুনি, আমি শিমিলিপাল কু পাখরে অছি বলি জানুছু যে বহুত কইবাকু গলে জঙ্গল কমি গলানি গছর বহুলতা যেতকি থিলা সিয়ে কমি যাইছি, সিমতি বিভিন্ন আড়ে গছ কাটিলে আমি সভ্যতা না রে প্রগতি না রে অগ্রণী হচ্ছে বলে কহিকি কাটা চালিছি, বর্তমান সুদ্ধা বি কাটু কাটুচন্তি গছ বড় বড় জঙ্গল সব নষ্ট করে দিয়া হচ্ছে এবং বিভিন্ন প্রকার প্রকল্প হাতকু নেলানি বর্তমান নেলেনি আমার মনুষ্য সমাজ যেমানকর পারিবা পণিয়া আছে অর্থাৎ পুঁজিপতি মানে বড় বড় জঙ্গল কু নষ্ট করিকি সেটি বিভিন্ন প্রকার খনি খাদান বা অন্যান্য প্রকল্প সব করিবার যে প্রয়াস রয়েছে সেইদিকে প্রকৃতরে আমার জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং বর্ষা ঠিক সময়ে হোনি, কারণ আমি ভলকি জানিছু যে বর্ষা পাই বা জল কু আমন্ত্রণ করিবা পাই বা জল অমল করিবা পাই জঙ্গল এবং পরিশেষে গছ সে গোটে গছ হোক কি দশটা গছ হোক গছ হি কেবল আমার প্রাণদাতা তা সহিত আমার সমগ্র প্রকৃতি, প্রকৃতির বিভিন্ন কথা অছি আমি হুড়ি জঙ্গল নষ্ট কলে পাহাড় নষ্ট কলে সবু নষ্ট করে সারিকি এবে আমার চাষ বি নষ্ট হব, অর্থাৎ প্রকৃতির পরিবর্তন কু চাষী ভাই মানে সামনা করে পারলে তো সবুবেলে তথাপি করুচন্তি, কারণ সে গোটে এমতি ব্যবসা তাকে ছাড়ি হবনি সে গোটে নিশা সাংরে সমান, তা বাদ আমার হল ভারত হল কৃষি প্রধান দেশ বর্তমান সুদ্ধা বি কবাকু গলে 70% আমার আবশ্যকতা কু পূরণ করুছি এই চাষ বা কৃষি, তেমন কৃষি কু ছাড়ি হবনি কৃষি করিবাকু হব পরিবর্তিত জলবায়ু হোক বা যেতে প্রতিকূল পরিস্থিতি হোক আমকু করিবাকু হব।
0: হুম, দ্বিতীয় কথা গোটে দেখো বর্তমান কিছু বর্ষ হলানি আমি দেখুছে যে ধান উৎপাদনরে আমি আগুয়া হইছে,
1: হুম,
0: হেলা কি সে যে অঞ্চল সব আমার ধান চাষ হুয়ে আমার নর্থ ইস্ট যেটা পূর্বাঞ্চল কথা কুহাও বা আমার পশ্চিমবঙ্গ ঠু তামিলনাড়ু পর্যন্ত এই বেল্টরে বেশি ধান চাষ হুয়ে গহম আর অন্যান্য চাষ যা সব আমি দেখুছু সে পঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ আর সিয়াড়ে মধ্যপ্রদেশ কি রাজস্থান গুজরাট ইত্যাদি আড়ে কিছু হচ্ছে নাই কি
1: অল্প বহুত চারিআড়ে কইবাকু গলে ভারতর সমগ্র অঞ্চলরে প্রায় ধান চাষ হুয়ে গহম চাষ বহুত জায়গায় হচ্ছে কিন্তু ধান চাষ বি প্রায় অল্প অধিকে প্রত্যেক স্টেটরে হচ্ছে।
0: হ্যাঁ, আর যে মানে সেটি আমি যেমতি ভেরাইটি সব করুছে সেগান করিকি সেমানে সব বাসমতি রাইস বা যে সেন্টেড রাইস বা যেগুলার কোস্ট অধিকা দাম অধিকা যেগুলা আমি রপ্তানি বেশি করুছে বিভিন্ন দেশকু সেইভাবে সেমানে চাষ করুছন্তি, কথা হচ্ছে ইয়া ভিতরে আমার আবশ্যকতা কেতে পূরণ হচ্ছে আমি দেখুছে যে বাজার দর বড়ুছি অর্থাৎ আম পাখে সেতিকি সাফিসিয়েন্ট মজুদ না বা আমার উৎপাদন সেতিকি না যাফলে আমি অন্য দেশর আমদানি করুছে যাফলে কি দরদাম বড়ুছি নাই কি এই দেখো তেলর গোটে দাম এই কিছু দিন হলানি সরিষ তেল কুহ রিফাইন তেল কুহ বা যেগুলা আমি সয়াবিন অয়েল রাইস ব্রান অয়েল বা কৌছি আমি বাদাম তেল ইত্যাদি যেগুলা খাইবা তেল ছড়া ছড়ি ইত্যাদি ইত্যাদি যেগুলা আমি ঘরে ইয়ে ব্যবহার করুছু সেসবুরে দরদাম বড়ি যাচ্ছি, কেতবে দর বড়ুছি কেতবে সেই জিনিস সেই রেট্রে মিলুছি কিন্তু ওজনরে কম
1: মিলুছি। আর গোটে কথা হচ্ছে অপমিশ্রণ, আগুর অপমিশ্রণ কলে ব্যবস্থা

0: ধরুতলা এবে ব্যবস্থা করছে এমতি অবস্থা যে অপমিশ্রণ করতে বাধ্য বা অপমিশ্রণ কু আমি হটাই পারিবানি হটাই পারিবানি নিশ্চয় সে অপমিশ্রিত খাইবা তেল হোক অপমিশ্রিত আমার মটর চলাইবা হোক বা গাড়ি চলাইবা হোক সে অপমিশ্রিত তেল আমি নেওয়া বাধ্য তেমন ব্যবস্থা বর্তমান বহু পরিবর্তন হল এবং ব্যবস্থা কু পরিবর্তন করা ভিতরে কেউ মানে দায়ী বা কেউ মানে প্রকৃতরে করছেন সে কথা তো সমস্ত বুঝুচ্ছেন কিন্তু এমিতি বর্তমান অবস্থা হয়েছে যে সে যে কুহতি পা যদি কহুণি কু গড়িগলা আপনি আনিপারি হাত পাপুলি কু সেই ভাবে অবস্থা বর্তমানে হয়েছে কিছু দিন তো নয় কিছু বর্ষ সময় লাগবে সে ভরণা কু ক্ষতি কু ভরণা করা
1: অর্থাৎ সময় কথা কিন্তু পরিস্থিতি যা অছি সেই পরিস্থিতি অনুসারে আমি চলতে হব আমি তো হঠাৎ রে গোটে কিছু পরিবর্তন করে পারিবানি বা সামগ্রিক ভাবে চাইলে পরিবর্তন করে পারিবানি কথা হচ্ছে আমো আয়ত্তরে যা অছি আমার চলিবা আমার খাইবা আমার ব্যবহার যে জিনিস তাকে কেমতি আমি নিয়ন্ত্রণ রাখিবা ভালো কেমতি রহিবা সুস্থ রহিবা এবং আমার জীবনচর্যা কু সেমতি সন্তুলিত করি চলিলে আমি ঠিক রে বঞ্চি পারিবা আমি খালি হাই হাই কলে বি মানে সমাধান হবনি বা সেতরে আমি বরং বেশি কষ্ট পাইবা দুঃখ পাইবা কিন্তু অন্যর কিছু হবনি বুঝিগেল না কথা
2: তেমনি আমি বাড়ি ঘরে বি আমার নিজস্ব শৈলী রে আমি যেতকি পারিবা কিছু উৎপাদন করিবা অর্থাৎ আমার বাড়ি ঘরে কিছু পনিপরিবা লগাইবা আমার নিজ পাই হেলে বি যাহা ফলে কি আমি বাজার কু যাই কি আমাকে সবু জিনিস কিনতে পড়বনি কিছু খম্বাড়ু লগাই দেওয়া সে বর্ষ সারা আমাকে বেশি পরিশ্রম ন কলে বি সেথুরু কিছু আমদানি হব অমৃতভণ্ডা লগাইবা যদি সুবিধা অছি তাহলে কুকুড়া পালন করিবা যেতকি আমার দরকার কিছু নহলে আমি অন্ডাটা পাই পারিবা মাংস পাই পারিবা যেতকি পারিবা কলে হুয়ে তো এই যে অপমিশ্রণ বা বাজারর যে দর সহিত আমি টিকে খাপ খুঁই করে চলি পারিবা কারণ অত্যধিক যদি মাংস দর হয়ে যায় আমি কিনে করে খাইবা বি টিকে কষ্ট যদি আমি মাসকু চারথর খাওথবা তাহলে দেখি করে ফের কমাইতে পড়ব থরে দুইথর খাইতে পড়ব কিন্তু আমি যদি কুকুড়া রাখিবা তাহলে আমার ইচ্ছা অনুসারে আমি কুকুড়া কু বড়াই পারিবা এবং তার যত্ন নেলে সে আমাকে আহুরি অন্ডা দেব এবং আহুরি আমার পুঞ্জি বড়িব এবং সেতু রোজগার বি হয়ে পারিব এইটা হচ্ছে গোটে কথা কারণ আমার নিজ হাতে কিছু আমি উৎপাদন করিবা এবং সেইথুরু রোজগার বাট রাখিবা এবং যাহা ফলে কি আমার এই যে দুঃখটা কহিল তুমি যে দরদাম বড়িবা এসব গোটে দুঃখ লাগুছে সত কিন্তু আমি বি তো কিছু গোটে করিবা
0: না না ঠিক যে কিন্তু কথা হচ্ছে আমি যেতে অবুঝা হলে বি ব্যবস্থা এমতি হয়েছি যে অবুঝা লোককে বুঝাই দেবে 70% লোক কি তাঠু বেশি লোক অছন্তি যে মানে অবুঝা হওয়া পাই বাধ্য অর্থাৎ আমি যে চাপ পড়ুছি অর্থনীতির সে চাপক সহ্য করা মুশকিল হয়ে যাচ্ছি তথাপি বর্তমান দেখব গোটে স্রোত আসুচি যে যেতে রেট হব হো না আমি কিন্তু ঠিক আছে আমি যেতকি ব্যবহার করলে তো করবা না কেটে আপনার কমি যাচ্ছে এমতি বি কৌন্ত লোক তেমন আমার মানসিকতা হচ্ছে গোটে পরিবর্তনশীল মানসিকতা এবং আমার নির্দিষ্ট ভাবে গোটে স্থিরতা না কিছু যেকোনসি সময় ব্যবস্থা যদি চেঞ্জ করা চাহিব তাহলে আমি চেঞ্জ হয়ে যাচ্ছে তেমন এই যে কহিল নিজ চেষ্টার সব করা সেটা তো বহু বড়িয়া কথা আমার যে অর্থনীতি গ্রাম্য অর্থনীতি লাগু বজার অর্থনীতি যে কনভার্ট করে দিয়া হল সেই সব রকম পরিবর্তন হয়েছি এপরিকি আমার ঘর কথা বজার বুঝুছি বজার যাই বজার মানে আমার মার্কেট মার্কেট যা চাইব আমার ঘর সেইয়া করব সেটা হোলা কি আগ্রু সে আগ্রু হোলা যা ফলে আমার সব প্রকার পরিবর্তন হয়ে যাই এবং যে পরিবর্তন আমার যে সকারাৎমক লোক অকৃতরে বুঝতে আমার ভারতীয় সংস্কৃতি কথা পরম্পরা কথা এবং আমার অর্থনীতি কথা সে নিশ্চিত ভাবে জাঁপারে যে কেউ কেউ গতিরে আমি সব পরিবর্তন হলে কেতে প্রকার অস্থিরতা আমার মুন্ডে ভর্তি করে দিয়া হল এবং আমি কেউ প্রকার আড়ক যাচ্ছে এই দেখুন আমার চিঠি আমার রবিবার দিন আমি চিঠি পড়ু এবং কার্যক্রমের নাম লা ডায়াল আউট চিঠি পড়িবা খালি তো নুহে চিঠিরে যে সমস্যা কথা লেখা হয়েছিল আমি সে সমস্যা সমাধান করা যে বিভাগীয় অধিকারী মানে অনেক আমার জেলা প্রশাসনিক স্তরের বা আমার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যে অফিসর মানে অনেক তাকে বুঝবা ইয়ে করা এবং সমস্যার সমাধান করা কিন্তু এবে মানুষ এমতি হয়ে গেল সকাল পাইলে সমস্তে ছুয়া পাখু আরম্ভ করি বুড়া পর্যন্ত বয়স্ক লোক পর্যন্ত সমস্তে ধরলে টেলিফোন স্মার্টফোন এবং কাহি আউ চিঠি লেখিবার আবশ্যকতা না এবং ব্যবস্থা বি এমতি কৌছি চিঠি আজ্ঞা দরকার নাই কোটি কমিটি চিঠি দরকার যেটা নিহতি দরকার মানে যেটি ফল্ট থিব সেইটি কৌছেন চিঠিটা আপনার যাহা কলে বি নেট রে জনাইলে বা মেলে জনাইদেলে কিন্তু গোটে হার্ড কপি দেই থাকে না আউ ସେତିକି ବେଳେ ଆସୁଛି ଚିଠିର କଥା, କିନ୍ତୁ ମଣିଷ ତ ଅଲରେଡ଼ି ଛାଡ଼ି ସାରିଲାଣି ସେ ହ୍ୟାବିଟ୍ ଅଭ୍ୟାସକୁ, ସେ ଅଭ୍ୟାସକୁ ମଣିଷ ପ୍ରକୃତରେ ଛାଡ଼ି ସାରିଲାଣି। ପିଲାମାନଙ୍କୁ ବି ହେଲା ଲେଖା କରେଇବ, ପିଲାମାନେ ତ ଛାଡ଼, ବଡ଼ ବଡ଼ ଯୋଉମାନେ ଅଛନ୍ତି ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଅଧିକାରରେ ହଉ ବା ବିଭିନ୍ନ ପ୍ରକାର